বিচার কবে লই মা, বিচার কবে লই মাম, ঝংঝঙে বাগানে খারে কলম, অবত ছড়া কুদনে বলাম, দিন বারি খেলদ মলাই নেই ভুলদ, সাত পরে পাছি আমালাই।

চার পাঁচ, দুই তিন চার পাঁচ ছ, গন্দে সব গরে পুসপ না দেখি মায়ানু, মাইরে তিন্র সিউদু মারে কো।